আজ বুধবার, 11ই ভাদ্র 1948 শকাব্দ, 2রা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 15ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 21 মিনিট হয়ে 0 সেকেন্ডে, সূর্যাস্ত হবে বিকেল 5টা বেজে 51 মিনিট হয়ে 40 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টসে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 15 সেকেন্ড।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়া তৈরি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হওয়ার গতিবেগ ওই সমস্ত অঞ্চলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার থেকে শুরু করে 55 কিলোমিটার অবধি হতে পারে। এই কারণে পরবর্তী 6 থেকে 12 ঘণ্টায় মৎস্যজীবী বন্ধুদের পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

0: stock holding limit for sugar dealers from 4,000 quintals to 2,000 quintals effective from the 15th of this month till the 30th of November this year. The new stock limit is aimed to curb hoarding and speculative trading, protect consumer interest by ensuring adequate availability and price stability. At present, a stock holding limit of 4,000 quintals on sugar dealers across the country is effective from 1st of August this year. Under the amended provisions, a sugar dealer shall not hold any stock for a period exceeding 30 days from the date of receipt of such stock. The government said that the country has adequate availability of onion and it has begun a calibrated and targeted release of buffer stocks through Kanda Express and road transport to ensure moderation of seasonal price pressures. The Consumer Affairs, Food and Public Distribution Ministry said that retail intervention efforts have expanded significantly across 19 cities, supported by the dispatch of over 30 trucks to ensure widespread availability. Prime Minister of Belgium, Bart De Wever, will be on a three-day visit to India beginning today. During the visit, he will hold bilateral talks with Prime Minister Narendra Modi to discuss the entire spectrum of bilateral relations and regional and global issues of mutual interest. In badminton, India's leading shuttlers, including Lakshya Sen, Kidambi Srikanth and Tanvi Sharma, will begin their campaigns today at the China Masters Super 715 Shenzhen. Top seed Satvik Sairaj Ranki Reddy and Chirag Shetty will also lead India's challenge in men's doubles, with Devika Sehwag among the other Indians in action. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ অর্থাৎ 2 সেপ্টেম্বর 2026 অনুষ্ঠানগুলির বিষয়। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস। আজ বিশ্ব নারকেল দিবস, এ বিষয়ে বলবেন শ্রীতমা বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য, স্কুলের টিফিনে পুষ্টি বিষয়ে বলবেন শাশ্বতী পাল সাহা। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ এবং দেবদুলাল দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। সকাল 8:00 জানা অজানা, শরীর গঠনে পুষ্টি এ বিষয়ে বলবেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:00 নজরুলগীতি, দীপ্তম সিংহ বিশ্বাসের কণ্ঠে। 8:20 বাংলা কথিকা, জন্ম শতবর্ষের আলোয় উত্তম কুমার, বলবেন শিশির রায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল শিল্পী অদ্রিজা বসু। 9:00 গানে গানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি, বাঁকুড়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব। 10:00 গানের ভেলা উপস্থাপনায় বিদিশা রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী, ব্রতদীপ মুখোপাধ্যায়। 12:00 ভজন, উৎস ঘোষের কণ্ঠে। 12:15 লোকগীতি, শিল্পী সুশান্ত দাস। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার আলোচনায় সুস্মিতা চৌধুরী, অনিন্দিতা মজুমদার ও স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহল অদ্বিতীয়া, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন, অর্ক বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে পাঠ দেবেন নদিয়া শান্তিপুরের রবীন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুলের শিক্ষক নিবগ্ন বিশ্বাস, সঙ্গে থাকবেন দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি লোকগানে গোলাপী হাঁসদা ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসর, ধান চাষে আইপিএম, এই বিষয়ে ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে।

করেছেন সুব্রত চক্রবর্তী। এরপর আমন ধানের সার ব্যবস্থাপনা, গোলাম মইনুদ্দিনের সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। রাত ৮টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, ৮:৩০ আইনি কথা, শ্লীলতা হানির বিরুদ্ধে আইন, এ বিষয়ে আনন্দ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অদ্রিজা বসু। ৯:৩০ অনুরোধের আসর। রাত ১০টায় বাংলা ছায়াছবির গান, ১০:৩০ রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। ১০:৪৫ দীপ্তম সিংহ বিশ্বাসের কণ্ঠের নজরুল গীতি। রাত ১১টায় আধুনিক গান, শিল্পী শান্তা বিশ্বাস। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ, শিল্পী অতনু রক্ষিত। এরপর সঞ্চয়িতা, সঞ্চয়িতার প্রথম অধিবেশনে একটু পরেই সুবদ্ধ সঙ্গীত, বাঁশি শিল্পী গোপাল রায়। ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। ৬:৩৫ রামচরিত মানস, আজ পর্ব ২২১। ৬:৪৫ ভজন, শিল্পী উৎস ঘোষ। ৭:১০ যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। ৮টায় রাগ প্রধান গান, দীপ্তম সিংহ বিশ্বাসের কণ্ঠে। ৮:৪৫ আধুনিক গান, শিল্পী শান্তা বিশ্বাস। ৯:১০ রসধারা, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। ১০:১৫ অঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ। ১১:০০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। ১২:১২ সুচিস্মিতা ঝায়ের উপস্থাপনায় সুরভি। ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী দেবাশিস মুখোপাধ্যায়। ৫:১০ সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। ৫:২০ উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। ৬:১০ হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। ৬:৩০ গুল গুলশন। ৭:১০ ভজন, শিল্পী উৎস ঘোষ। ৭:৩০ দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। রাত ৮টায় ছায়া ছবির গান, ৮:১৫ হরাইজন। ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল, উপস্থাপনায় অঙ্কিতা সেন। এবং রাত ১১:১০ হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ বুধবার ২রা সেপ্টেম্বরের বিভিন্ন অনুষ্ঠানগুলির বিষয়। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতে আজ শুনবেন বাঁশি, শিল্পী গোপাল রায়। প্রথমে রাগ ভৈরব, ওরা পরে রাগ লাচারি টোরি। শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি।

শুনলেন বাঁশি, শিল্পী গোপাল রায়, রাগ ভৈরব। এখন লাচারি টোড়ি রাগে বাঁশি, শিল্পী গোপাল রায়।

শুনলেন বাঁশি শিল্পী গোপাল রায়, প্রথমে রাগ ভৈরব ও পরে রাগ লাচারি টোরি। এরই সঙ্গে শেষ হল সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা।

গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের সকালটা যদিও খুব একটা রোদ ঝলমলে নয়, তবুও কেমন একটা মিষ্টি মিষ্টি লাগছে। কি হাওয়ায় কি একটু সতেজতার ছোঁয়া আছে? না দেখো, আজকের দিনটা মিষ্টি বলেই যে সকালটা একেবারে মিষ্টি হয়ে উঠবে একেবারেই নয় সেটা আমি জানি। কিছুক্ষণ পরেই হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি আমাদের প্রাণ মানে একেবারে উষ্ঠাগত করে তুলবে। কিন্তু পরে কি হবে এটা ভেবে যদি দিনের শুরুটাই সুন্দর না করতে পারি তাহলে কি লাভ বলতো? আর তাই তো ঘড়ির কাঁটা বলছে সময় এখন 7:11। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে চলে এসেছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আজকের সুপ্রভাতের বিষয়টা এমন একটা জিনিস নিয়ে যার মধ্যে আছে জল, খাবার, তেল, স্বাদ, সৌন্দর্য আর জীবিকার গল্প। আচ্ছা, কি এমন ফল আছে বলতো যার ভেতরে জল আমরা তৃষ্ণা মেটাতে খাই, শ্বাস দিয়ে তৈরি করি নানা রকম খাবার, তেল দিয়ে চুলের যত্ন নিই, আর তার ছোবড়া দিয়েও তৈরি হয় অনেক প্রয়োজনীয় জিনিস? একেবারে ঠিক ধরেছ, জিনিসটা হলো নারকেল। একটা নারকেলকে বাইরে থেকে দেখলে হয়তো খুব সাধারণ মনে হয়, কিন্তু তার খোলসের ভেতরে লুকিয়ে আছে যেন এক ছোট্ট পৃথিবী। ডাবের মিষ্টি জল থেকে শুরু করে নারকেলের নাড়ু, রান্নাঘরের স্বাদ থেকে রূপচর্চা, কৃষকের জীবিকা থেকে পরিবেশ বান্ধব নানা পণ্য, নারকেল আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে নানাভাবে। আর আজকের দিনটাই তাই একটু বিশেষ। 2রা সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবস। আজকের সুপ্রভাতে আমরা শুধু নারকেলের উপকারিতার কথা বলবো না, জানবো নারকেলের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, সংস্কৃতি, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি এবং পরিবেশের গল্প। চলো তাহলে অনুষ্ঠান শুরু করা যাক একটা সুন্দর গানের মধ্যে দিয়ে।

0: ফিরে এলাম শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটা সুন্দর গানের পর। আর যেহেতু সকালগুলো জেগে উঠছে, তাই আমাদেরকেও কিন্তু আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে পড়তে হবে। আর এখন তো আমিও চলে এসেছি তোমাদের জন্য সুপ্রভাত নিয়ে। আর আজকের অনুষ্ঠানের বিষয়টা কিন্তু একদম নারকেলের গন্ধে ভরে গেছে। আজকে তোমাদের নারকেল নিয়ে অনেক কথা বলবো। কেন নারকেলকে বলা হয় ট্রি অফ লাইফ? ডাবের জল নিয়ে কোন কথাগুলো সত্যি আর কোনগুলো শুধু প্রচলিত ধারণা? নারকেলের কোন অংশ কিভাবে কাজে লাগে? আর একটা নারকেল কিভাবে একজন কৃষকের পরিবারের জীবিকার সঙ্গে জড়িয়ে থাকতে পারে? তবে নারকেল দিবস হিসেবে পরিচিত হলেও আজকের দিনটির কিন্তু আরও বিশেষত্ব আছে। চলো তাহলে দেরি না করে শুনে নেওয়া যাক আজ এই দিনে।
1: আজ এই দিনে।

1945 সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু শেষ হয়। টোকিও উপসাগরে জাপান আত্মসমর্পণ করে। 1946 সালের আজকের দিনে জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রীর ক্ষমতাসহ উপরাষ্ট্রপতি

0: উৎকর্ষ কেন্দ্র নন্দন উদ্বোধন করেন। 2023 সালের আজকের দিনে ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ মিশন আদিত্য L1 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। ১৯২০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি ছিলেন তিনি। তার কবিতায় ভাসিত হয়েছে সমগ্র দুনিয়ার প্রতারিত মানুষের বেদনা, মানবতা বিরোধী ঘটনার বিরুদ্ধে বলিষ্ঠ তীব্র প্রতিবাদ। তার উল্লেখযোগ্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার। ১৯২৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পার্বতী কুমার সরকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি ভূতাত্ত্বিক। তিনি ছিলেন স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের ভূতত্ত্ব বিভাগের বিশিষ্ট অধ্যাপক। ১৯৮৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ঈশান্ত শর্মা, ভারতীয় ক্রিকেটার ছিলেন তিনি। ১৯৩৩ সালের আজকের দিনে প্রয়াত হন অনাথ বন্ধু পাঁজা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। তিনি গোপন বেঙ্গল ভলান্টিয়ার্স দলের সদস্য ছিলেন। পেডি ও ডগলাস নিহত হওয়ার পর বার্জ নামে এক ইংরেজ মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হয়ে আসেন। ১৯৩৩ সালের 2 সেপ্টেম্বর অনাথ বন্ধু পাঁজা এবং তার সঙ্গী মৃগেন্দ্রনাথ দত্ত কর্তৃক বার্জ নিহত হয়, কিন্তু পুলিশের গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ১৯৫২ সালের আজকের দিনে প্রয়াত হন বেনি মাধব দাস, প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, দেশপ্রেমিক, এবং শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র সহ আরও অনেক প্রখ্যাত ব্যক্তির শিক্ষাগুরু ছিলেন তিনি। ২০১০ সালের আজকের দিনে প্রয়াত হন দিলীপ রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। এছাড়াও আজকের দিনটি বিশ্ব নারকেল দিবস হিসেবে পালিত হয়।
1: আজ এই দিনে
0: শুনলাম আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাগুলির কথা। ফিরব অনুষ্ঠানে, তবে তার আগে শুনে নেব একটা গান, কারণ আমার মনে হচ্ছে এই ওয়েদারে বন্ধুরা কিন্তু এখনও বিছনা ছেড়ে ঠিক উঠতে পারেনি। চলো তাহলে গানটা শুনতে শুনতে কিন্তু এবার আস্তে আস্তে উঠে পড়তে হবে।

ফিরে এলাম শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। যেমনটা তোমাদের বললাম, আজ তোমাদের বলবো নারকেলের গল্প। প্রথমেই জানতে হবে যে 2রা সেপ্টেম্বরই কেন ওয়ার্ল্ড কোকোনাট ডে। কারণটা হলো 2রা সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কোকোনাট কমিউনিটি বা আইসিসির প্রতিষ্ঠার দিনকে স্মরণ করে এই দিবস পালিত হয়। এই আন্তর্জাতিক সংস্থাটি নারকেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে নারকেল চাষ, উৎপাদন, বাণিজ্য ও উন্নয়নের জন্য কাজ করে। ভারত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। বিশ্বের বহু নারকেল উৎপাদনকারী দেশে এই দিনটি পালন করা হয়। কিন্তু এই দিবসের উদ্দেশ্য শুধু নারকেল খাওয়ার কথা বলা নয়, এর পেছনে রয়েছে আরও বড় একটি বিষয়। নারকেল চাষের সঙ্গে যুক্ত কৃষকদের গুরুত্ব বোঝানো, নারকেল শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নারকেলের প্রতিটি অংশকে কাজে লাগিয়ে আরও বেশি মূল্য তৈরি করা। 2024 সালের ভারতীয় ওয়ার্ল্ড কোকোনাট ডের আয়োজনে বিশেষভাবে সার্কুলার ইকোনমি অর্থাৎ নারকেলের যতটা সম্ভব প্রতিটি অংশকে কাজে লাগানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। আচ্ছা বন্ধুরা, ভাবো তো, এই যে আমরা নারকেলের জল খেলাম, শাঁসও খেলাম, তেল বানালাম, তারপর নারকেলের ছোবড়া, বাকি খোলটা, সেগুলোও কিন্তু সম্পদ। এটাই নারকেলের সবচেয়ে আশ্চর্য দিক। নারকেল আমাদের কাছে শুধু একটি ফল নয়, বাঙালির জীবনে নারকেলের সঙ্গে জড়িয়ে আছে স্বাদ, সংস্কৃতি, ঐতিহ্য এবং আবেগ। পূজোর প্রসাদে নারকেল, নারকেলের নাড়ু, নারকেল দিয়ে চচ্চড়ি, নারকেলের দুধ দিয়ে রান্না, নারকেল দিয়ে পিঠে পুলি, শীতের সকালে মায়ের হাতে তৈরি নারকেলের নাড়ুর স্বাদ হয়তো অনেকেরই ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আবার ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও নারকেলের বিশেষ ব্যবহার রয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলে নারকেলকে শুভ প্রতীক হিসেবে দেখা হয়। আর একটা মজার ব্যাপার জানো, নারকেলকে অনেক সময় বলা হয় ট্রি অফ লাইফ অর্থাৎ জীবনদায়ী গাছ। কারণ শুধু ফল নয়, নারকেল গাছের বিভিন্ন অংশ মানুষের কাজে লাগে। খাবার থেকে শুরু করে তেল, ছোবড়া, নারকেল তন্তু, বিভিন্ন শিল্পজাত সামগ্রী, এর ব্যবহার অনেক বিস্তৃত। প্রকৃতি যেন বলছে, আমাকে নষ্ট করো না, আমাকে ব্যবহার করো কিন্তু অপচয় করো না। এই কথাটাই আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিরছি গল্পে, তবে এখন শুনে নেব এই গানটি।

ফিরে এলাম শিল্পী দেবায়ন ব্যানার্জির কণ্ঠে গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। আর আজ তোমাদের বলছি নারকেলের গল্প। আচ্ছা, গরমের দিনে ডাব আমরা অনেকেই খাই। একটা ঠান্ডা ডাব, তার মধ্যে স্বচ্ছ মিষ্টি জল, আর গরমের মধ্যে কয়েক চুমুকেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। আচ্ছা, তাহলে ডাব আর নারকেল কি আলাদা আলাদা ফল? আসলে কিন্তু না, একই নারকেল ফলের পরিপক্কতার বিভিন্ন পর্যায়কে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। কাঁচা অবস্থায় আমরা পাই ডাবের জল এবং নরম শাঁস, আর পরিণত নারকেলে শক্ত শাঁস তৈরি হয়, যা থেকে তেল, নারকেল দুধ এবং নানা খাবার তৈরি করা যায়। ডাব মানে আসলে কচি নারকেল। নারকেল জল বা কোকোনাট ওয়াটারে পটাশিয়াম সহ বিভিন্ন ইলেকট্রোলাইট থাকে এবং এটি শরীরকে তরল যোগাতে সাহায্য করে। তবে একটা কথা মনে রাখা দরকার, নারকেল জল কিন্তু কোনো ওষুধ নয় এবং সব মানুষের জন্য ইচ্ছা মতো বেশি পরিমাণে পান করাও কিন্তু ঠিক নয়, বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে বা পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে হয়, তাদের কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পান করা উচিত। আর একটা প্রচলিত ভুল ধারণা কিন্তু অনেকের মধ্যেই দেখা যায়, সকালে খালি পেটে নারকেল জল খেলে সবচেয়ে বেশি উপকার, এরকম নির্দিষ্ট সময়ের কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তৃষ্ণা মেটাতে নারকেল জল একটা ভালো প্রাকৃতিক পানীয় হতেই পারে।

কিন্তু এটাকে জাদুকরি পানীয় ভাবার প্রয়োজন একেবারেই নেই। শুধু ডাবের জল না, ভাবো তো বন্ধুরা, একটা নারকেল থেকে আমরা ঠিক কী কী পাই। প্রথমত তো ধরো নারকেলের জল গরমের দিনে আমাদের তৃষ্ণা মেটায়। দ্বিতীয়ত নারকেলের শ্বাস, কাঁচা অবস্থায় নরম, পরিণত হলে শক্ত। তৃতীয়ত নারকেলের দুধ, রান্নায় কিন্তু এর ব্যবহার অসাধারণ। নারকেল ভাত এবং পায়েস, সিমুই ইত্যাদি বানাতে কিন্তু ব্যবহৃত হয়। চতুর্থত নারকেল তেল, চুল ও ত্বকের যত্নে বহু দিন ধরে ব্যবহৃত হয়ে আসছে নারকেল তেল। তবে খাবার ক্ষেত্রে মনে রাখতে হবে, কোকোনাট অয়েলে স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি, তাই এটিকে সীমিত পরিমাণে ব্যবহার করাই ভালো। পঞ্চমত নারকেলের ছোবড়া, এর থেকে তৈরি হয় নারকেল তন্তু, দড়ি, মাদুর, ব্রাশ, বিভিন্ন হাউজহোল্ড প্রোডাক্ট অনেক কিছুতেই কিন্তু এর ব্যবহার রয়েছে। ষষ্ঠত নারকেলের খোল, এটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। অর্থাৎ নারকেলের গল্পটা কিছুটা এরকম, জল থেকে শ্বাস, শ্বাস থেকে তেল, ছোবড়া থেকে তন্তু, কিছুই যেন অকারণ নয়। ফিরে আসবো আবারও গল্পে, তবে এখন তোমাদের জন্য রইল এই গানটা।

ফিরে এলাম গানের পর, আর আজ তোমাদের বলছি নারকেলের গল্প। আমরা যখন বাজার থেকে একটা ডাব কিনি, তখন হয়তো শুধু তার দামটাই দেখি, যে বাবা একটা ছোট ডাব তার এত দাম। কিন্তু সেই একটা ছোট ডাবের পেছনে রয়েছে একজন কৃষকের পরিশ্রম। মাটিতে চারা লাগানো থেকে শুরু করে গাছের পরিচর্যা, রোগ পোকা নিয়ন্ত্রণ, ফলন সংগ্রহ, পরিবহন, একটি নারকেলের পেছনে রয়েছে অনেক মানুষের শ্রম। ভারতে নারকেল একটি গুরুত্বপূর্ণ কৃষিজ ফসল। সরকারি তথ্য অনুযায়ী নারকেল চাষের সঙ্গে বিপুল সংখ্যক মানুষের জীবিকা যুক্ত। আর নারকেল শুধু কৃষকের আয় নয়, এটি খাদ্যশিল্প, বিভিন্ন ধরনের প্রসাধনী, কয়ের অর্থাৎ নারকেল তন্তু শিল্প, তেল বানানো এবং বিভিন্ন মূল্যদ্রব্য বেশি এমন পণ্যের সঙ্গে যুক্ত। 2025 সালের ওয়ার্ল্ড কোকোনাট ডেতেও ভারতীয় কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড নারকেলের প্রক্রিয়াকরণ ও পণ্য বৈচিত্র্যকরণের উপর গুরুত্ব দিয়েছিল। অর্থাৎ ভবিষ্যতের নারকেল শিল্প শুধু নারকেল ফলল এবং বিক্রি হলো এখানেই থেমে থাকবে না, বরং নারকেল থেকে নতুন পণ্য তৈরি হবে, কৃষক আরও ভালো দাম পাবেন, বর্জ্য কমবে আর পরিবেশের উপর চাপও কমানো যাবে। আর আমাদের অর্থাৎ বাঙালিদের রান্নাঘরে নারকেল ঢুকলে নারকেলের স্বাদই একটু অন্যরকম হয়ে যায়। নারকেল দিয়ে তৈরি হয় নারকেলের নাড়ু, পায়েস, পিঠে, চাটনি, তরকারি, মিষ্টি, নারকেল দুধের নানা রান্না। আর শুধু বাঙালি রান্না নয়, ভারতের বিভিন্ন অঞ্চলের রান্নাতেও নারকেলের ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। তবে নারকেল খাওয়ার ক্ষেত্রেও ভারসাম্য জরুরি, কারণ নারকেলের বিভিন্ন অংশের পুষ্টিগুণ এক হয় না। নারকেলের জল, নারকেলের শ্বাস, নারকেলের দুধ এবং নারকেলের তেল সব কিছুর কিন্তু পুষ্টিগত বৈশিষ্ট্য আলাদা আলাদা। তাই নারকেল মানেই যে স্বাস্থ্যকর, যত বেশি খাবো ততই ভালো এমনটা ভাবা কিন্তু একেবারেই ঠিক নয়। স্বাস্থ্যকর খাবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম কি জানো? পরিমাণ বুঝে খাওয়া এবং নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী খাওয়া। আর এই খাবার দাবারের কথা শুনলেই আমার কেমন জানি একটু খিদে খিদে পেয়ে যায়। চলো তো একটা খাবারের গান শুনে নেওয়া যাক।

ফিরে এলাম গানের পর শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। আচ্ছা, এই যে এতক্ষণ তোমাদের নারকেল নিয়ে এত গল্প বললাম, কি শিখলাম আমরা? আমরা প্রকৃতির কত কিছু খুব সহজেই পেয়ে যাই। একটা নারকেল গাছ দাঁড়িয়ে থাকে বছরের পর বছর, আমরা তার ছায়া পাই, তার ফল পাই, তার জলও পাই, তার তেল পাই, তার ছোবড়া পাই, তার কাছ থেকে জীবিকা পাই। কিন্তু বিনিময়ে প্রকৃতিকে আমরা কি দিচ্ছি? সেই প্রশ্নটা আজ আমাদের নিজেদের কাছেই করা দরকার। ওয়ার্ল্ড কোকোনাট ডে তাই শুধু নারকেল খাওয়ার দিন নয়, এটি কৃষককে মনে করার দিন, প্রকৃতিকে সম্মান করার দিন, অপচয় কমানোর দিন, আর বুঝে নেওয়ার দিন প্রকৃতির কোনো উপহারই ছোট নয়। একটি নারকেল হয়তো দেখতে খুব সাধারণ, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে খাদ্য, স্বাস্থ্য, কর্মসংস্থান, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর সম্পর্ক। আর তাই আজ 2রা সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবসে আমরা কিন্তু নিজেরাই নিজেদের কাছে একটা ছোট্ট প্রতিজ্ঞা করতেই পারি। কি বলো তো, যে প্রকৃতির সম্পদকে আমরা সম্মান করব, অপচয় কমাব, কৃষকের পরিশ্রমকে সম্মান করব এবং চারপাশের গাছপালাকে ভালোবাসব। ঘড়ির কাঁটা কিন্তু আস্তে আস্তে এগিয়েই চলেছে। আর এবার তাহলে তোমাদের জানিয়ে দিই আজ সারাদিনে যুববাণীর কোন কোন বন্ধুরা তোমাদের সাথে থাকবে। সকাল 11টা থেকে ব্রতদীপ ও প্রিয়াশা থাকবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সৃষ্টি নিয়ে। দুপুর 12টা থেকে মৈত্রী প্রচার তরঙ্গে থাকবে মেঘবালিকা অল্প অল্প গল্পকথা নিয়ে। তাহলে যুববাণী ছেড়ে কিন্তু একদম যাওয়া যাবে না। আপাতত তোমাদের জন্য রইল এই গানটা।

ফিরে এলাম গানের পর। আর আজ আমরা শুনছিলাম সুপ্রভাতে নারকেলের গল্প। একটা নারকেল হাতে নিয়ে আমরা হয়তো কখনো ভাবি না এই ছোট্ট ফলটার সঙ্গে কত মানুষের গল্প জড়িয়ে আছে। কেউ নারকেল গাছ লাগিয়েছেন, কেউ বছরের পর বছর তার যত্ন নিয়েছেন, কেউ সেই নারকেল গাছ থেকে জীবিকা পেয়েছেন, কেউ বাজারে নিয়ে বিক্রি করেছেন, আর কেউ হয়তো সেই নারকেল দিয়ে নিজের পরিবারের জন্য তৈরি করেছেন ভালোবাসার কোনো খাবার। আমাদের কাছে হয়তো একটা ডাব মানে গরমের দিনে একটু স্বস্তি, একটা নারকেল মানে হয়তো নারকেলের নাড়ু, পিঠে কিংবা রান্নার স্বাদ, কিন্তু একজন কৃষকের কাছে সেটাই হয়তো তার পরিবারের রোজগার, তার সন্তানের পড়াশোনা, তার ঘরের চুলায় জ্বলা আগুন। ঘড়ির কাঁটা বলছে হাতে সময় একেবারেই কম। আজ বিশ্ব নারকেল দিবসে কথা বললাম নারকেল নিয়ে। আর শুধু নারকেলের উপকারিতার কথা না ভেবে আমরা যদি মনে করি সেই মানুষগুলোকেও যারা আমাদের খাবারের প্রতিটি দানার পেছনে, প্রতিটি ফলের পেছনে নিজেদের পরিশ্রম দিয়ে চলেছেন। ডাবের জল থেকে নারকেলের দুধ, নারকেলের নাড়ু থেকে নারকেল তেল, ছোবড়া থেকে তন্তু, একটা নারকেল যেন নিজের প্রতিটা অংশ দিয়ে আমাদের কিছু না কিছু দিয়ে যায়। নারকেল গাছ আমাদের এটাই শিক্ষা দেয়, নিজের জন্য সে কিছুই রাখে না, তার ফল অন্যের কাজে লাগে, তার জল অন্যের তৃষ্ণা মেটায়, তার শ্বাস অন্যের খাবার হয়, তার তেল কাজে লাগে, তার ছোবড়া দিয়ে তৈরি হয় নানা জিনিস। অর্থাৎ নিজে বেঁচে থেকে অন্যের জীবনেও কিছু যোগ করা, এটাই তো সুন্দরভাবে বেঁচে থাকা। আমাদের জীবনেও যদি আমরা একজন মানুষের মুখে হাসি আনতে পারি, কারো প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে পারি, কাউকে একটু সাহস দিতে পারি, তাহলেই হয়তো আমাদের জীবনটাও অর্থপূর্ণ হয়ে ওঠে। ঘড়ির কাঁটা বলছে হাতে সময় খুবই কম। তাহলে এই ছিল আজকের সুপ্রভাত। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কানে রাখো যুববাণী। যেতে যেতে তোমাদের জন্য রইল এই গানটা। আজকের মতো টাটা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন রাগ প্রধান গান, শিল্পী দীপ্তম সিনহা বিশ্বাস।

শুনলেন রাগ প্রধান, শিল্পী দীপ্তম সিনহা বিশ্বাস। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

শুনলেন আধুনিক গান, শিল্পী শান্তা বিশ্বাস। আকাশবাণী কলকাতা, সঞ্চিতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যে আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। যে জেলাগুলিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে প্রশাসনিক প্রস্তুতি, ইভিএম এর পরিমাণ ও সংরক্ষণ ব্যবস্থা, ভোট কেন্দ্রের পরিকাঠামো, জনবল এবং আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এদিকে দুর্গাপূজার পরই বিভিন্ন পুরসভায় ভোট করাতে চেয়ে নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্ট

দ্বারস্থ হয়েছে। কমিশনের দাবি, হাইকোর্টে একাধিক ইলেকশন পিটিশন মামলা বিচারাধীন, সেই সব মামলায় বিভিন্ন কেন্দ্রের ইভিএম, ভিভিপ্যাট এবং অন্য সামগ্রী সংরক্ষণ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে পর্যাপ্ত ইভিএম এর অভাব থাকায় পুরো ভোট পিছিয়ে যেতে পারে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মামলার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছে কমিশন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট যাচ্ছেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের পাশাপাশি সমগ্র জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ অনুমোদন সংক্রান্ত বিষয় পর্যালোচনা করবেন তিনি। আকাশপথে রওনা হয়ে মুখ্যমন্ত্রী বালুরঘাট বিমানবন্দরে নামবেন। বিমানবন্দরের পরিকাঠামো পরিদর্শনের পর জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। পরে মুখ্যমন্ত্রীর জেলা প্রশাসনিক ভবনে বৈঠকের কর্মসূচি রয়েছে। আজই তিনি কলকাতায় ফিরে আসবেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ ও দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিশ পাঠিয়েছে দমকল। ফায়ার সেফটি ব্যবস্থায় ছ ধরনের অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে নোটিশে। 48 ঘণ্টার মধ্যে নোটিশে জবাব দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার ওই অফিসে অডিটে যান দমকলের আধিকারিকরা। জানা গেছে, দপ্তরটি ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়েছে গত 10ই আগস্ট। এদিকে ক্যামাক স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দপ্তরে অশান্তি ও পুলিশ নিগ্রহের ঘটনায় গতকাল অভিষেক শেক্সপিয়ার থানায় হাজিরা দেন। গত শনিবার নোটিশ পাঠিয়ে তাকে তলব করা হয়। ডেরেক ওব্রায়েন, বৈশানো চট্টোপাধ্যায় এবং অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়কেও তলব করে পুলিশ। আজ কিছুক্ষণ আগে ডেরেক শেক্সপিয়ার থানায় হাজির হয়েছেন। এই ঘটনায় আগেই 14 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ তাদের আদালতে তোলা হচ্ছে। ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গতবারের তুলনায় চলতি বছর এখনও পর্যন্ত 50% কম বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল স্বাস্থ্যভবনে বিশেষ বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত 148 জন ডেঙ্গু আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গু হলে ডাক্তারের রিপোর্টে উল্লেখ করার ক্ষেত্রে আগের মতো বাধা নেই বলেও মুখ্যমন্ত্রী জানান। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশার ওপর তৈরি সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ সরে গেলেও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে পশ্চিমের জেলা বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে অপর একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে ঝাড়খণ্ডে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দামোদর উচ্চ উপত্যকা এবং বরাকর নিম্ন উপত্যকা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। বর্তমানে 2টি ড্যাম মিলিয়ে মোট জল ছাড়ার পরিমাণ দাঁড়িয়েছে গড়ে প্রায় 50,000 কিউসেকের বেশি। পরিস্থিতির ওপর নজর রেখে জল ছাড়ার মাত্রা নিয়ন্ত্রণ করা হবে। দামোদর অববাহিকার নিম্নাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের প্রধান প্রবেশদ্বার কচুবেরিয়া ঘাটের পাশে কষ্টলা গ্রামে মুড়িগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে। রাতের অন্ধকারে প্রায় 80 থেকে 100 মিটার নদী বাঁধ ধসে তলিয়ে যায়। স্বাভাবিকভাবেই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। দুর্বল মাটির বাঁধের পরিবর্তে দ্রুত স্থায়ী ও মজবুত নদী বাঁধ নির্মাণ করতে হবে বলে বাসিন্দারা দাবি জানিয়েছেন। কোচবিহারের দিনহাটা থানা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে 5 নাবালকের বিরুদ্ধে। গত রবিবার ওই ঘটনার পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন। গতকাল ওই 5 নাবালকের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। শুরু হয়েছে তদন্ত। মেদিনীপুর সদর ব্লকের কুকুরমুড়ি এলাকায় সাপ উদ্ধার করতে গিয়ে সর্পদংশনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তপন সিংহ নামে বছর 54-এর ওই সর্পবন্ধু ধেরুয়ার বাসিন্দা। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় এক গৃহস্থের বাড়িতে সাপ উদ্ধার করতে যান তিনি। প্লাস্টিকের কৌটোয় ভরার সময় বিষধর সাপটি তার হাতে ছোবল মারে। এরপর বাড়িতে কাউকে কিছু না জানিয়েই ঘুমিয়ে পড়েন তিনি। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তপনবাবুকে মৃত বলে ঘোষণা করেন। ইসকন নিউটাউনের উদ্যোগে আজ শুরু হচ্ছে জন্মাষ্টমী উৎসব। চলবে আগামী 5 তারিখ পর্যন্ত। 4 তারিখ শুক্রবার জন্মাষ্টমীর দিন রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30 মিনিটে।

তিন তালে তবলা বাজিয়ে শোনালেন দেবাশিস মুখোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন রতন নট্ট। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে শুরু হল সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 4:59 সেকেন্ড। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। এখন শুনবেন উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্ত।

ভজন শুনলেন। উৎস ঘোষের কণ্ঠে আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকের প্রথম গানটি শুনুন অমিত কুমার ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে, ছবির নাম ঘরানা।

অমিত কুমার ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে শুনলেন ধারা না ছায়া ছবির গান। পরের গানটি

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা, একটু পরেই খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 3-0 গোলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে। আকাশ হেমব্রম হ্যাট্রিক করেছেন। দক্ষিণাঞ্চল দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে। আসি বিস্তারিত খবরে। নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 3-0 গোলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে। আকাশ হেমব্রম হ্যাট্রিক করেছেন। ইস্টবেঙ্গল 10 ম্যাচে 26 পয়েন্ট সংগ্রহ করল। বিধাননগর মিউনিসিপ্যাল স্টেডিয়ামে অন্য ম্যাচে ক্যালকাটা কাস্টমস 6-0 গোলে জর্জ টেলিগ্রাফকে পরাজিত করেছে। সুদীপ হাঁসদা হ্যাট্রিক করেন। মার্শাল কিস্কু, রৌনক পাল, আদিত্য পাল একটি করে গোল করেছেন। বারাসাত স্টেডিয়ামে আগামী সোমবার প্রিমিয়ার লিগ ফুটবলে ইস্টবেঙ্গল মোহনবাগানের মুখোমুখি হবে। আইএফএ সূত্রে জানা গেছে খেলা শুরু হবে বিকেল 5টায়। কলকাতা লিগে কিছুটা ভালো জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। 10 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 26। গ্রুপ এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচে মোহনবাগানের পয়েন্ট 22। মোহনবাগান গ্রুপ এতে তৃতীয় স্থানে রয়েছে। ইস্টবেঙ্গল এখনও অপরাজিত রয়েছে লিগে। মোহনবাগান 2টি ম্যাচে পরাজিত হয়েছে। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি এই পর্বের। শেষ ম্যাচই ডার্বি। গ্রুপের শীর্ষে রয়েছে ভবানীপুর ক্লাব, তাদের পয়েন্ট 27। তবে ইস্টবেঙ্গল মোহনবাগানের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে ভবানীপুর। এদিকে গ্রুপ বিতে শীর্ষে রয়েছে মোহামেডান স্পোর্টিং, তাদের 10 ম্যাচে সংগ্রহ 21 পয়েন্ট। এই গ্রুপে

0: স্থানে রয়েছে কোল ইন্ডিয়া, তাদের পয়েন্ট 10 ম্যাচে 19। অন্যদিকে 10 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। অনূর্ধ্ব 17 জাতীয় দলের কোচ হয়েছেন মেহরাজউদ্দিন ওয়াডু। মোহামেডান স্পোর্টিংয়ের কোচের পদ ছাড়ার পর তার কাছে প্রস্তাব আসে, তিনি এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলে খবর। আজ গোয়ার মারগাঁওয়ে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে যোগ দেন মেহরাজউদ্দিন। সেখানে 2 মাস শিবির চলবে। এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা কুয়ালালামপুরে 11-20 নভেম্বর অনুষ্ঠিত হবে। আপাতত 3 মাস বয়সভিত্তিক জাতীয় দলের দায়িত্বে থাকবেন মেহরাজ। উত্তরাঞ্চলকে 7 উইকেটে হারিয়ে দক্ষিণাঞ্চল টানা দ্বিতীয়বার দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে আজ চতুর্থ দিনে 7 উইকেটে 256 রান নিয়ে খেলা শুরু করে উত্তরাঞ্চল 297 রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে। দক্ষিণাঞ্চলের হয়ে MD নিধিশ 5 উইকেট নিয়েছেন। ম্যাচ জয়ের জন্য 181 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল 3 উইকেট হারিয়ে চাপানের বিরতির আগেই লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক তিলক বর্মা 51 রানে অপরাজিত থাকেন। নারায়ণ জগদীশন 43, রিকি ভুঁই 42 রান করেছেন। উত্তরাঞ্চলের রাপিদ মুস্তাক 2টি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে 17 রান ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশত রান করেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক বর্মা, তিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর উত্তরাঞ্চল 195 ও 297, দক্ষিণাঞ্চল 312 এবং 3 উইকেটে 182। ফাইনালে দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলের মুখোমুখি হবে। ICC মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে 2027-এর 14-28 ফেব্রুয়ারি। মুম্বাই ও ভাদোদরায় বিশ্বের 6টি দেশের মহিলা দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। ICC প্রধান জয় শাহ এই খবর জানিয়ে বলেছেন, ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতা খেলবে। T20 ফরম্যাটে প্রতিযোগিতা হবে। 6টি দল রাউন্ড রবিন লিগে একে অন্যের বিরুদ্ধে খেলবে। সেরা 2টি দল ফাইনালে মোকাবিলা করবে। চীন মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং তানবি শর্মা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। চীনের সেনঝেনে আয়োজিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলায় দুজনেই সরাসরি সেটে জয়লাভ করেন। কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের চি ইউ জেনকে হারিয়ে দেন। পরবর্তী রাউন্ডে তিনি কানাডার ভিক্টর লায়ের মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে পাঞ্জাবের তানবীর শর্মা ডেনমার্কের আমলি শুলসকে পরাজিত করেন। মিরাটে 5-10 ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজে 400 মিটার দৌড়ে কেরালার মিজো চাকো কুরিয়ান সোনা জিতেছেন। 46.89 সেকেন্ডে দৌড় শেষ করে তিনি স্বর্ণপদক জেতেন। 200 মিটার দৌড়ে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 3-0 গোলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে। দক্ষিণাঞ্চল দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে। খেলার খবর এ পর্যন্তই।
1: This is the Sancheta channel of Akashbani Kolkata, broadcasting on 297.6 meters corresponding to 1008 kilohertz. And now it's time for the weekly magazine program in English titled Horizon.
2: This is Horizon, the weekly magazine program.

বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে আজ বক্তব্য রাখেন তিনি। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1204, এখনও নিখোঁজ 4200 বেশি। বন্যা দুর্গত নেপালে উদ্ধার কাজের সহায়তায় ভারত থেকে 11 জনের বিশেষজ্ঞ দল নেপালে পৌঁছেছে। 5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে পঞ্চম ভারতীয় বিমান পৌঁছেছে কাঠমান্ডুতে। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম CEO নিযুক্ত হয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শক্তি বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে উন্নীত করে A- করেছে। মহিলাদের প্রথম ICC ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতের জলের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো সম্পর্কে নগর পর্ষদগুলিকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছেন। জলশক্তি মন্ত্রক আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভারতীয় প্রস্তুতকারকদের বিশ্বমানের সমাধানের সঙ্গে পরিচিত করতে বিশেষ প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করার কথা বলেন। এই সম্মেলনের সিদ্ধান্তগুলি যাতে কেবল একদিনের আলোচনাতেই সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। জনসাধারণের অংশগ্রহণ বা জনভাগিদারী বাড়াতে প্রধানমন্ত্রী জল উৎসব পালনের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি জলাশয়ের পলি নিষ্কাশনকে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত করা এবং বাঁধে নিরাপত্তার জন্য প্রতিটি বর্ষার আগে কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এমনকি পাঠ্যক্রমে জল নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উপরও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1204, এখনও নিখোঁজ প্রায় 4216। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আজ দেশের সংসদে বক্তব্য রাখতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞদের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, হিমালয়ের উঁচু অংশের বরফ ও পাথরের ধসের ফলে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শাহ জানান, বিপর্যয়ে রসাতুয়া, নুয়াকোট ও ধাডিং এই 3টি ক্ষতিগ্রস্ত জেলাতে শুধু ধ্বংসলীলা চলেনি, বরং পুরো দেশ এক চরম সংকটের মুখে পড়েছে। উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনায় সেনা হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে, প্রয়োজনে বেসরকারি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে। নেপালের প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজের সহায়তায় ভারত থেকে আজ 11 জনের বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছেছে। বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে ত্রিশূলি বাজারে পৌঁছেছেন তারা। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল থেকে নেপালি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ শুরু করবেন তারা। আজ বিকেলে 5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে পঞ্চম ভারতীয় বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে। গঙ্গা, গণ্ডক এবং কোশি নদীর জলস্তর বাড়ার ফলে বিহারের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। ভাগলপুর, খাগড়িয়া, সমস্তিপুর, পাটনা, বক্সার, ভোজপুর ও বৈশালী সহ বেশ কয়েকটি জেলার নিচু এলাকায় গঙ্গার বন্যার জল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পাটনার মানের, দীঘাঘাট, গান্ধীঘাট এবং হাতিদহ এলাকায় গঙ্গা নদী বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে রোহতাসের বাণসাগর বাঁধ থেকে জল ছাড়ার ফলে সোন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ঔরঙ্গাবাদ জেলায় সোন, বাতানে, পুনপুন, ধাওয়া, আদারি, মাদার ও কেশার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র

অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম সিইও নিযুক্ত হয়েছেন। অযোধ্যার মণিরাম দাস ছাউনিতে ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এর সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত সিইও শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। ট্রাস্টে 3 নতুন সদস্য নিয়োগ পেয়েছেন। এরা হলেন অযোধ্যার বরিষ্ঠ আইনজীবী মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগচণ্ড এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর নির্মলা যাদব। কেন্দ্রীয় সরকার 2024 সালের তেনজিং নোরগে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। সাহসিকতার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং কঠিন পরিস্থিতিতে সহনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, দলগত কাজ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতে এই পুরস্কার দেওয়া হয়। মোট 4 বিভাগে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় ক্রীড়া পুরস্কারের সঙ্গে এই পুরস্কার তুলে দেবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন যে জাতীয় নিরাপত্তা, কৌশলগত স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে শক্তি নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। নতুন দিল্লিতে পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 6 আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন এ বক্তব্য তিনি ক্রমবর্ধমান স্বনির্ভর দেশীয় সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত শক্তিক্ষেত্রের উপর জোর দেন। তিনি বর্তমান সময়কে নিরাপদ ও সুস্থায়ী শক্তির পাশাপাশি পরিচ্ছন্ন শক্তির দিকে এগিয়ে যাওয়ার সময় হিসেবে বর্ণনা করেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার আজ 3 ভারত সফরে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী ডে ওয়েভার ভারত মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। তার মুম্বাই সফরকালে হিরে, বন্দর এবং লজিস্টিক ক্ষেত্রের বিভিন্ন অংশীদারদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কী পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত। সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য, কাশফিন নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল রাত 8:00। গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আকাশবাণী সংবাদ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। আজ এক সরকারি বিবৃতিতে JCRA জানিয়েছে, শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় ও সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7%-এরও বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। সংস্থাটি জানিয়েছে, সরকার ধারাবাহিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক নীতি বাস্তবায়ন করার পাশাপাশি ব্যাংকিং ক্ষেত্রে উন্নতি করেছে। দেউলিয়া আইন, IBC প্রবর্তন, সরকারি মূলধন বিনিয়োগ এবং রিজার্ভ ব্যাংকের শক্তিশালী তদারকির ফলে চলতি বছরের মার্চ মাসের শেষে মোট খেলাপি ঋণের অনুপাত কমে 1.8% দাঁড়িয়েছে বলে JCRA জানিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে আজ পোল্যান্ডে পৌঁছেছেন। পোল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নীতা ভূষণ ওয়ার্সো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এই সফরে ডক্টর জয়শঙ্কর পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার রাদোস্লো সিকোরস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ডে তার নির্ধারিত কর্মসূচি শেষ করে বিদেশমন্ত্রী ইউক্রেন সফর করবেন। সেখানে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিভিয়ার সঙ্গে তার আলোচনার কথা রয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নতুন দিল্লিতে পশু পাচারের বিষয়ে ভারত ও থাইল্যান্ডের মধ্যে 2-দিনব্যাপী একটি সমন্বয় বৈঠকের আয়োজন করছে। ইন্টারপোলের এনভায়রনমেন্টাল সিকিউরিটি সাব ডিরেক্টরের সহযোগিতায় আজ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এই 2 ধরে বৈঠকে অংশগ্রহণকারীরা বিদেশি প্রজাতির পশু পাচারের প্রবণতা, চোরাচালানের পথ, অপরাধ চক্রের অপরাধ গোপন করার কৌশল এবং পাচারকারীদের শনাক্তকরণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন। সৌদি আরবের জাতীয় জলপথ পরিবহন সংস্থা বাহরির মালিকানাধীন সিডোর নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি হামলায় 2 ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, গতকাল রাতে তাদের জাহাজে এই হামলা চলে। সৌদি আরব তাদের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের আক্রমণের তীব্র নিন্দা করেছে।
দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি সংক্রান্ত পরিসংখ্যা নিয়ে ব্যাখ্যা দিয়েছে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক। মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরই নতুন ভিত্তি বছর বা বেসিয়ার অনুসরণে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

ছবির গান। পরের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে গাইড ছায়াছবি থেকে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। লতা মঙ্গেশকরের কণ্ঠে গাইড ছবির পর শুনলেন মুকেশ।

0: কণ্ঠে তেরি কসম ছায়া ছবির গান। এর পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার শানু ও অলকা ইয়াগনিক। ছবির নাম রাজা হিন্দুস্তানি। দ্বৈত কণ্ঠে কুমার শানু ও অলকা ইয়াগনিক।
1: পুছো জরা পুছো মুঝে ক্যা হুয়া হ্যায়।

0: কুমার শানু ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে শুনলেন রাজা হিন্দুস্তানি ছায়াছবির গান। পরের গানটি গেয়েছেন আশা ভোসলে, ছবির নাম মেরা সায়া, শিল্পী আশা ভোসলে।
1: ঝুমকা গিয়ে

মেরা ছায়া ছায়াছবির গান, একই ছবির গান। এবার শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

মেরা ছায়া ছায়াছবির গান শুনলেন প্রথমে আশা ভোসলে ও পরে লতা মঙ্গেশকরের কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরের গানটি মন ছায়াছবি থেকে দ্বৈত কণ্ঠে গেয়েছেন উদিত নারায়ণ ও অনুরাধা পারওয়াল। ছায়াছবি মান।

গানের অনুষ্ঠানে। পরের গানটি শুনুন কিশোর কুমার ও গীতা দত্তের দ্বৈত কণ্ঠে হাফ টিকিট ছায়াছবি থেকে। দ্বৈত কণ্ঠে কিশোর কুমার ও গীতা দত্ত।

কিশোর কুমার ও গীতা দত্তের দ্বৈত কণ্ঠে শুনলেন হাফ টিকিট ছায়াছবির গান। পরের গানটি এটিও দ্বৈত কণ্ঠে গেয়েছেন অরিজিৎ সিং ও তুলসী কুমার, ছায়াছবি তুম বিন টু। অরিজিৎ সিং ও তুলসী কুমার।

পরের গানটি দ্বৈতকণ্ঠে এস পি বালাসুব্রমণিয়াম এবং আশা ভোসলে, ছায়াছবি আপ্পু রাজা।

এস পি বালাসুব্রমণিয়াম এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে আপু রাজা ছায়াছবি থেকে এই গানটি শুনলেন। এই গানটি দিয়েই শেষ হল সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ থাকবে, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল ১০০%, সবচেয়ে কম ৮৮%। সন্ধে ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২৩.৭ মিলিমিটার, ৮:৩০ থেকে এখনো পর্যন্ত ৬৯.৩ মিলিমিটার। সমুদ্র ও উপকূলে যারা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। এখন ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস, ৬:৪০ আপনার স্বাস্থ্য, কথিকা ডায়াবেটিক ও ব্লাড প্রেশারের রোগীর ডায়েট বলবেন শাশ্বতী পাল সাহা, ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও চন্দ্রজিৎ প্রামাণিক, ৮:০০ জানা অজানা স্মরণে বরণে ফ্রিৎজ স্প্রিগল বলেছেন অর্পণ পাল, ৮:০৫ আধুনিক গান শিল্পী দেবস্মিতা দাস, ৮:২০ উত্তরণ সেরিব্রাল পালসিতে আক্রান্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার শিল্পী পণ্ডিত বিশ্বজিৎ সরকার, ৯:০০ গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, ৯:২৫ জেলার চিঠি পশ্চিম মেদিনীপুর, ৯:৩০ উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ রূপকা অনুষ্ঠান চির উত্তম, ১০:৩০ গানের ভেলা, ১১:০০ যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় ও সর্বাণী ভট্টাচার্য, ১২:১২ নজরুল গীতি শিল্পী দেবস্মিতা দাস, ১২:১৫ লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়, ১২:৩৩ গ্রামীণ শিশুদের অনুষ্ঠান, ১:০০ নির্বাচিত

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান দুপুর 1:45 মহিলা মহল, বিষয় বায়োস্কোপের গল্প। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানায়ক উত্তম কুমারের ভ্রাতুষ্পুত্রী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, উপস্থাপনায় ব্রততী দাস। 2:30 ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ে আলোচনা করবেন রাধাবল্লভ চক, সারদাময়ী বিদ্যাপীঠের শিক্ষক অলোক মাইতি ও দুই বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি শিল্পী অনিল মান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, অজয় গদাধিপরে নাথানিয়েল মুর্মুর বিখ্যাত সাহিত্য কীর্তি নিয়ে বলেছেন অনল মুর্মু। এরপর লোকগীতি শিল্পী নীলমণি টুডু। 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর, এবং পরে পুষ্টিগত জিন মিস্কের বিষয়ে মৌসুমী শিকদারের সাক্ষাৎকার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কুর ভৌমিক। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত বিশ্বজিৎ সরকার। 9:30 নাটক অবেলার ঢেউ, রচনা সমীর দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে প্রথমে লঘু গজল সালিম আল্লাহওয়ালে, আকাশবাণী ভোপাল কেন্দ্রের নিবেদন, এবং পরে রাজস্থানি লোকগীতি শিল্পী গোপাল সিং খিচি, আকাশবাণী জয়পুর কেন্দ্রের নিবেদন। 11:00 আধুনিক গান শিল্পী দেবস্মিতা দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও দাদরা শিল্পী মানসী মজুমদার। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত সমরজিৎ সেন। 6:25 রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস, শুনবেন 222তম পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী অন্নপূর্ণা ঘোষ রায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বীতশোক চক্রবর্তী। 8:30 রজনীকান্তের গান শিল্পী সোনালী দত্ত। 8:50 লোকগীতি সঙ্গীতা রায়ের কণ্ঠে। 9:10 রাসধারা, উপস্থাপনায় সবিতা পদ্মার। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সাইস্তা নাজ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, এবং 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী সায়ক বড়ুয়া। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুল গুলশন, উপস্থাপনায় পুনম সিং। 7:10 নজরুল গীতি শিল্পী দেবস্মিতা দাস। 7:30 দর্পণ। 7:30 একই সঙ্গে দর্পণ অনুষ্ঠানটি শুনবেন নিউজ অন এআইআর অ্যাপে, এবং 7:30 দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ভারত বনাম হংকংয়ের মহিলা এশিয়া টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিভাষিক

সারা বিবরণী রিলে করে শোনানো হবে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এর পরের অনুষ্ঠানগুলি নিউজ অন এআইআর অ্যাপে শুনতে পাবেন। রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম 3 এপ্রিল বৃহস্পতিবার সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা মিডিয়া ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:10 হয়ে 30 সেকেন্ড। জয় হিন্দ।